বিয়াতে ভঞ্জম বিধাবসে চণ্ড ভালো আকাঙ্ক্ষমানকুদাবলে শীত ভালো মচ্চিত্ত দোষ তুল যায়।